পানি কে গান ভাবেন তো পাবা ফির টেস্ট দেখা হালা দেখ ভাবো সারা ভস্ম চুর কই বান্দা বন্ধু জিম্মা ছাইন উতাপতি ভিষ্ণা রাজা সে ভাই ছড়া পানি ভস্ম ভাই ভিষ্ণা রাজা গান্ধারি পানি সুরহরণ ভাই বসিও উতাপতি অর্জুন ফর্কের আর কে ভাল লাগু ভাই রাজা ইজিশিটলাই ভারে হে প্রভু সারা সার কে ছাইনা

বলছান হংস চকুরা সাহারো লাটা কোষে রাজা যত নির্মল হচ্ছ সন্তাপীহরুক মনসোই মাফিক জল নির্মল দেখি প্রভু প্রসন্ন অনুভব লাগো রসারয়স কেই জল পানি পান গরি সকল বন এতে জগন্নাথ